السلام عليكم. دي আকাশবাণী কেরিয়ালেন আপন মোহাম্মদ হোসেন কি খবর নিয়ন মজাত দিন পার্লামেন্টি এবং মিসকে অনুকার ওই মামলাত কি মই কা হজব اختلاف পনি লোক পার বচস পজ বসে নিমা শর্মি না মুলতবি বারগস খান মিন হজব اختلاف পনিস নীতি মামলে কা তলবা সবে احتجاج পুই বসনা পুলিশ পনিস বস খান কার রওয়াই কসম احتجاج মাসুমিন ইয়ং তুজার গবনা লোকসভা কার রওয়াই ইয়ং গুজুক ছানে এমবু skechat una chichas escola registration is de bizgiri bil sene isui lustun is nang isur saz du ilta luksimin ape isim basumin yang hiling halang voxla cham bas chik met pa diran luksna masumin diosla nashmani vazir mamlakat nityanand rai sa zervasun ki bil pui tun po sene isui lustun chik nas gup gena isum nas gui skorla in khani qanun pe anuk is de bizgiri bachasinin جولائیل زینگی شوج انتر منتری کا سنکھنی احتجاج پی وقصلہ سنفق سنکھنی دلی پولیسی جوانونی کھاما پانیس در شتن سن کی مظاہرے وقصلہ پولیسی جوان ساق شتن نشانر شسکنن من دیرنگ نئی دلی پریس کانفرنس چک نگران چک کون کھاما پانیس در بسن کی فرسق دن لیوت کھنی پولیس پانلا سکورا تنگ سے زون سکنن من یا کون کردن سکنن من دن نظم سے کون کھاما پانیس دونی لوگ پار لزمت بسکر روائی بارگوش یان پولیس پانلا سترونگ لوکسی لیکن اس گلا انتظام جو زری زرین سب انسپکٹر چی بو زربان زوم سے کھویا تا سڑا کی ترچس